0: তো এখানে আমি শোনাতে রাখি নাগপুরি লোকগীত যশোদা দেবী ও সঙ্গীকর গাওল। আর আব হাম বেড়া কর ভি কাহা থে কি ভাই আব বেড়া সমাপ্ত হওয়া থে, তো আপনি মন সে বিদা লে চাহাব। ই প্রস্তুতি রে প্রভু শরণ জি কর। তো চলো আজ কার্যক্রম এই সমাপ্ত করিলা, তো বিদা দেও
1: ইকরে সঙ্গে ভাই মহসিন খান
0: আর যোগেশ প্রজাপতি
1: বটলে জোহার
0: জোহার।